ব্যাপার উদার ব্যবস্থা, নেতা বেলায় পায়ের মতো কামড় বেড়ে পেয়েছে তারা যাবার মর সিনেমা আছে তাদের ইরম আপনার সামনে দেওয়া ইতা খুশি যে আরো তাও আদুবুস

0: পবুইডানে বা রাইডানে হাকার খাল হাতুর পবুইডানে মরিসি ইন্ডিপেন্ডেন্সিয়া ন লালিকা সেন তিতান নেও কলোনিয়ালিজম হেনে পাইসনে জোভেন্টুডি বারাক লুতে তেপ দেবেস এটা ফর এক্সাম্পল ইহা গ্রুপ অর্গানাইজেশন জোভেন্টুডি কেপ এমএরএক্স ইউন্থ পিস বিউলেন তিমোর লেস্টে ই সিরসেলুকতান কাবে এন সিরসেলুকতান নেবে মাকা হলা পারতে ইহা জোভেন্টুডি সিরামা কারি ফর এক্সাম্পল হানেসান ইরসিডি নে নে জোভেন্টুডি লুবুক নেবে মাকা হাহরি সিরানি হানোইন ইদা ডিয়াক পারা হালিবুর হামুতুক ইহা বালুন নেবে মাকে সার্ভিস ভলন্টারিও বা পাইস ইডানে হানেসান ফোর্সা হোমানিস্তা নে জোভেন্টুডি সিরা হতু নেবে মাক হারি সিরান অর্গানাইজেশন বারাক নে সেক্রেটারি জোভেন্টুডি নিস্পর্দ থ্যাংকি ফো আপোয়ো বা সিরা আপোয়ো লিউস ইতাব সিরানে রেকুর্সুস ফিনান্সিয়ারু মোস থ্যাংকি ফো আপোয়ো আতুনু নে সিরা বেলে ইহা সেমাঙ্গাত ইহা সিরানিয়া কন্টেন্টে পারা কন্টিনিউয়াল ওরি অর্গানাইজেশন নে বা ওই আতুনু নে বা ওই নে আতু সাই জোভেন্টুডি রেকে ট্রান্সফরমাডোর ট্রান্সফর্ম অন না সাউনে তাম্বা এম হতুনে নিনি হানোইনে বা না সাউনো পবু ইডানে মাক ইম্পর্টান্টে ইডানে মাক জোভেন্টুডি সিরা হারি অর্গানাইজেশন বার বারাক মাই অর্গানাইজেশন ভলন্টারি নন লুক্রেটিভস নে জোভেন্টুডি বারা খালো তাম্বা নে মাক খুশু হানি সুজিস্তাও নে মাক খুশু সেক্রেটারি জোভেন্টুডি নো রেসপর্টু আতু হাতে কে বা প্রবলেম সিরানে ই দেপোজ ইদা সেলুক মাকা হুসু বা পার্টে সিরানে বে মাক রেলেভান্ট রেসপন্সাবল বা কমিউনিকেশন ইনফরমেশন আতো হারেমোস বা মেডিয়া সিরা বা মেডিয়া রাডিও রাডিও সিরা নেবে মাক ইয়া ইহা ডিলি লারান নে পেলু মেনুস ইতা বোচের তাও আটেনশন ইনভেস্টমেন্টিক ফিনান্সিয়াল রুমা বা সিরা ইনভেস্টমেন্টিক মাটেরিয়াল রুমা বা সিরা পর সিরা ওডিয়ালো সার্ভিসু ওডিয়ালো সার্ভিসু নে লাউস ডিয়া ইন্ডিভিডু বা রাডিও বা ইন্ডিভিডু বা মেডিয়া নেবে মাক সিয়ার সার্ভিসু মাই বে ইন্ডিভিডু নে আতু রেপ্রেজেন্টাম সাইলিয়াম বা পোবুইডানে সাই আইন লিমাম বা পোবুইডানে তাম্বা মেডিয়া নে মেডিয়া নে নে নে সাই মাতান তিলুম বা পোবুনে তাম্বা নে মাক হুসু মিনিস্ট্রি রেলেভান্টে বা কোনা বা রেসপন্সাবল বা মেডিয়া নে কমিউনিকেশন ইনফরমেশন আতু হাতে কে বা প্রবলেম সিরানে তাম্বা ইতা আরে রাগুনে মেডিয়া সিরে সোর্স মেস মেসাক মাক বাহে সিরানে ক্রিয়া কন্ডিশনস ফাতিম বা বচিরানে মাইস পার্টি রেলেভান্টে লা কনসেগে হারে হেতা তাম্বা নে মাক মেডিয়া নে এমা তু এক্সপ্রেসা এমা তু মানিফেস্টা এমা নি হানোইনে তিঙ্গি লিউসি মেডিয়া Agora, se media idea que esforço ni ani hare condições difíceis, né? Exatamente que processo unimos tem que monoton. Obrigado.
1: Que pergunta turma, e belo cele se for vai ter belo ela? E tá bot bele hato, e tá bot nha sugestão balão ba secretário de juventude, katak política saída ou política o insama que nha bele, hodi halo, hapara desemprego e ha itanya na sao.
2: Secretário de juventude, claro que ni esforço. Ni esforço hori hare kona ba problema sirene. Sirene. Só que o problema é que a gente questiona a Lilio Hanesan campo de trabalho. E dane la los de secretário de juventude ninia esforço. Mas é parte relevante Lilio órgão estaduais. Também está colhendo o assunto estaduais para a Sira existe para tu garante bem-estar do povo e Lilio da juventude. Hanune, qual é a tua mensagem da juventude que está aba Liliu ba iha secretário de juventude atu na fatin esforço hori hari ou hamusu hanui ida atu desenvolve juventude sira lihusi tanto si formação ba hirak nebe makla iha kapasidade atu acesso ba educação formal nomos kriya hanui ida ga politika ida nebe maka diak atu desenvolve juventude hirak nebe maka konsege finaliza sirenia vida akademiku ba sainu dar ema licenciado no licenciada lihusi kriya kampu de trabalho hanesan uhinta kistiona liu de ramona kata sira tenke kriya kampu de trabalho ba juventude ida juventude sira tama necessidade husi desemprego maka kampu de trabalho laia tanda lancelo se woin hira ita continua para tu harede sem solução ida nebe maka adequado maka desemprego ne continua lá no juventude continua prática acto hane sam perguntas anterior nebe maka kita hatte ten kata ita questiona kata juventude continua prática eru sir hane sam conflito refere então anudar secretaria do juventude significa kata atu kolia kono ba assunto juventude. Se ita kolia kono ba assunto juventude, significa kata kita tu buka hatene kono ba assunto com necessidade importante, necessidade básica ou necessidade de neve maca, juventude se precisa para tu bele a retan, neve maca li husi itene secretariado, kata a tu cria política de emprego, ba ema hirak neve maca desemprego, honune ha menos número desemprego e na São Timor Leste. Obrigado.
1: Ok, Diak Maloko Vintes, antes itava continua tang itania programa, husi belun sele se oferece tang música e da turmai. Enjoy the music!